0: নির
1: আদি উড়ুতকায় বিমায় এদেথাঙ্গা ফতুরু বাফাওয়া দিরে থাকিতি হেদ্দেউমি একলাঙ্গে কুড়দুম অন্তকমগে হেঁকে তোগে তেরেম বা কমিকে আদি একলাঙ্গি একলাঙ্গে ইরাদ কুরব্বা হিন্দু এতকেতি এক কুরেবুম কুড়দুম অন্ত রসকলাঙ্গে
2: অবদ সাফনু রে

0: সামন গ্যাডু দিবে এফএম দিবে এফএম দিবে নায়ক
1: মোদিহে একে মেগাহার্টজ দিবে এফএম।

আদি আল্লাহ ফিয়াবা এওরেন্না নাসর দেনে এভেস হি তেরিয়া এওরেন্না কনওয়া হুটে আদি আল্লাহ মাগফিরাত দেওয়া মিহা দন্নাশ ফাহে এমিহাকা সালাম এভানে এভেস মগনওয়ে।

এম এস সাহিবাগে বড় বে বেফুড়ু দুনিয়েগা হুন্নেবি হা দুয়াহু এবামি হুম জেহিলুমে হিতহুরি গোতেন হাদং নুকেরি ফাতিবি নামেস আবুল আহব আওহারবম মুশরিকুম কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ কল্লুমম এবসুই শুআইব গফানু দীন গোয়া লেবম একেলে গফানু গে কওবু গে মিহুম দেকোল ওয়েরিবে একেলে গফানা দিমা কুরি এবামি হুম মিফাদান দেননে বিবাহকা কীর্তি কুরআনু গাবে ولولا رهطك لرجمناك وما انت علينا بعزيز ماناي ادي كاليغ فانوغي غاتيماغي ميس كولو نوا نما تيممن هما كشاورم ويس كاليغ فانو رجم كولاي موه ادي كاليغ فاناكي تيممن جي ماتشان هونبي عزت تريا كي مو نوني شكنه شعيب غفانوغي قوموغي ميهونغي نوباكمو اكليغ فانو مان الله سلامك كوربي ekelege faanuge gaatimaage miskoluge sababun kan mi ayatun safkom inge gaatimaage kamuge gulun demehettumaki de duniyege baajjeverikan libene kamekkan angawa kirti rasula sallallahu alaihi wasallam hadith kurawafave man sarrahu an yubsata lahu fi rizqi wa an yunsa lahu fi athari falyasil rahima manai timaage rizqu tanawasu masha তিমাগে হাঁদাং গিনা দুয়াহু দেমি হুরুমং এদে মিহা এনাগে গ্যাতিমাগে মিহুং না গুলুম বাদহি কুরা হুষকামে আদে গ্যাতিমাগে মিহুংগে হালু বালা এবে আমিহুন না বেবুন ওয়ারাকুং হেও ফোরুয়া উলুমাকি কমমেহিং কুরন জেহে কামে এ গুলুম কান্ডালুমাকি আল্লাহুগে কোফায়া আযাবং হুশে হেলে কামে মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গওয়াফাওয়া গতুগা এফা দমিহুন না রিয়ামে দুয়াহুং الله سبحانه وتعالى رحمته بالله ومن بلوا ودي نغنواني

আমানা তেরিকামাকি মুজতামাঈগা হুননান জেহে আখলাকিয়াতুগে মাগাঁডু এব্বে মাকারিমুল আখলাগুগে তেরেং হিমেনে এম্মে মুহিম্মু এককান্তা এহেমবে আমানা তেরিকাং গুলিফাওয়ানি ঈমান কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কোরাওয়াফাবে লা ঈমানা লিমান লা আমানাত লাহু ওয়ালা দীনা লিমান লা আহদালা মানাই আমানাত তেরিকাং নেম্মি হায়াং ঈমান কামেননেতে আদি আহদ ওয়াফাতেরি নুয়ামি হাকা দীনেননেতে আমানাত তেরিকামুগে দায়রায়কি বর ফুড়া দায়রায় এগে তেরেগা আল্লাহুগে হাগ্গুতাকা আদমুগে দরিংগে হাগ্গুতাং একুলেবিগেমবে হুরিহা মাসউলিয়তে এগে এম্মে মতি দরজায়ম ফেশিগেন এম্মে দশু দরজে দান্দেন আমানাতুগে তেরেগা হিমেনিগেমবে দীনি গতুং তিমা আদা কুরান জেহে কম্মে ওয়াজিবকি আমানাতে তিমায়া তিমাগে আখ আনং ইনসানাকা দেমেদু তিমা হিঙ্গা মুআমালাত তাকুগাইয়া তিমায়া তিমাগে ভেরি রসকলাঙ্গিয়া দেমেদুগে গুলুন তাকুগা আমানাত তেরিবুমাকি হিংহম জেহুমা আমন আমাং কামা রক্কা তেরিকাং লিবিদে কামে তিমায়া হাওয়ালি ওয়েফাওয়া কম্মে কামেগা তিমায়াকি মাসউল ওয়েরিয়ে মুজতামাগে কুরিমাতিগা মাসউলিয়াতু উফুলান জেহেনে ফাদান আল্লাহুগে হযরতু গাওয়েস মাসউলওয়াং জেহেমিহে আল ইমাম বুখারিয়া আল ইমাম মুসলিম রিওয়াকুরেভি হাদিস ফুলেগে মানা গাওয়ে তিয়াবামি হুম কুরে কম্মে মিহাকি বেলেহেট্টুন তেরিয়েকে আদি তিয়াবামি হুম কুরে কম্মে মিহাকি এমিহাকু বালহাট্টান জেহে বাইগে মাচ্চা মাসউল ওয়েরিয়েকে ভেরি মিহাই বেলেহেট্টু তেরিয়েকে আদি এনাগে রাইয়িতুংগে মাচ্চাং মাসউল ওয়েগেম্বা মিহিকে ফিরিহেনাই এনাগে আহুল ওয়েরিংগে তেরেগা বালহাট্টা মিহেকে আদি এনা বালহাট্টান জেহে বাইগে মাচ্চা মাসউল ওয়েগেম্বা মিহিকে আংহেনাই এনাগে ফিরি মিহাগে গেগা বেলেহেট্টু তেরিয়েকে আদি এনা বালহাট্টান জেহে বাইগে মাচ্চা মাসউল ওয়েগেম্বা মিহিকে আদি খাদিম মিহাই এনাগে সাহিবু মিহাগে মুদলামেদু বেলেহেট্টু তেরিয়েকে আদি এনা বালহাট্টান জেহে বাইগে মাচ্চা মাসউল ওয়েগেম্বা মিহিকে ফাহে তিয়াবা মিহুন কুরে কম্মে মিহাকিবেস বেলেহেট্টু তেরিয়েকে আদি এনা বালহাট্টান জেহে বায়কামেদু মাসউল ওয়েগেম্বা মিহিকে মাসউলিয়াতু উফুলুমাকি উন্দাগু কামে বুরা কামে উড়ুতাকা বিমা ফারুবাদতং এ উফুলুমা বিরুয়েতিবে এ কামুং মানাবেগে ম্যাং আল্লাহু ওয়াহী কুরেবি ইন্না আরাদনাল আমানাত আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান إنه كان ظلوما جهولا معني هما كشورون اودتكا بمشا فربدتكا تمن نسكلانغي امانا ابهي تكليفتن وشهلو بيمه فه اتكتي يكن افلومون اكيباوي مناوغاتي ادي اكمامدو اتكتي بيروتيبيه ادي انسانا اي امانا افوليه هما কাশবরুন এ ইনসানাবি আনিয়াবেরি তন্দরু নুদন্না মিহাকু

উডুতাকায় বিমগে বেরিখামানি আল্লাহ হাসে একালাঙ্গে ইরাদ খুরব্বা ইচ্ছে একালাঙ্গে হাদ্দাবতে একালাঙ্গে ইরাদ খুরব্বা মিহকা আংহেন দারিন দেবতে আদি একালাঙ্গে ইরাদ খুরব্বা মিহকা ফিরহেন দারিন দেবতে।

এবাহি ইলহা মাকুন নুয়াতা হুয়াফেনাকুম নুয়াতা ফারদা ইগ্গে আনে ফারাতুম নুয়াতা মালায়েকাতুক ফুনুবা একলাঙ্গ ইদনা ফুলায়কু একলাঙ্গ ইরাদ খুরব্বা ইচ্ছে ওয়াহি কুরেবুম মেনুই ইভেস আদমগে দরিয়ক আল্লাহ বস ওয়াহি কুরেবু মেনুই হামা কশ্বরুম একলাঙ্গি মাতিবেরি ওয়ন্ত হাকিম ওয়ন্ত রসকলাঙ্গি।

0: এই আল্লাহকে মাগে একালাঙ্গেই উডু থাকায় বিমগা বাহা ইচ্ছে মিল্কুয়ে বড়গিমবা রসখালাঙ্গে দন্নাশ খান্ত রুজু আবাহসি আল্লাহকে হাজরত হসে।
1: দিবেহি এফএম দিবেহি নায়ক নোয়াদিয়া একে মেগাহার্টস।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানী তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: কালাই হুদুম,
1: কালাই হুদুম। আমি এখানে নদীয়া একে মেঘাহাজ দিবেই এফএম।
0: এলনাভাই একমকু আ আডে
2: দিয়ে দিবানা ধড়কনে লগা
0: আ বিটেন

0: ফাহাতুং এবনো বারুকনুগে আডায়েকু দেজুওয়ানু ভেস্তিয়ে সিসাগেনে আতুগে কোথালো আইরা আদ্দবস তেরিয়ালিয়ে আদি জোহন্না বাদাওকে হিনিতুংগুমে বদল কল্লামুন কারুম ফেবিয়ে
1: মেন্দরু আরো বালাস কুলান
0: আইরা কারুকে দরলাপ্পং উলুনু বগুতু জোহন পুনেলিয়ে বোজাহালামুন আইরা দরলাপ্পালিয়ে আদি কুরিমতিন ফেন্নামুন দিয়া গেটুং এতিরে বন্নং হিঙ্গাগতে

0: ওফিহা দিমায়ং হিঙ্গামুন দিয়া আইরায়ং মিহাকু গোয়ালি হিং হিবেগিং ফাসেমবুরি পালালেবুনে আবাস ফিয়াওয়ড়তাকে কে হিঙ্গামুন হ্যা নূরাল্লা নজর বদ্দলুমুন আইরাকে তুমফতুকাভি হিনিতুমবুন ইতুরা ফুমবেগিন দিয়ে আইরায়া নূরাল্লাকি দোসভি একুয়েরিনে দেকুয়েরিং ফুরতম বদ্দলভি মালয়েশিয়াকা কিয়াবং উলুনু দোসভরে একলাহকুন দিমাভে একুয়েরিকং উফেদুনু ফাহুন এ গুলুমং এভিস বদলিন নাদে ফাইতভি আহরতোগা একুয়েরিকম গে গুলুমবানি ভারুকদে বিফে হামেয়াক নূরাল্লং এ হিতুকা আবদুয়েস শুকুরুয়েরিকম ওয়ানে জোহান্না এনা বদ্দলভিবেস নূরাল কে সাবাবুম ভিয়ায়ে নূরাল এনা তামাগেন কলেজ কে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট পার্টি এ নুগেন দিয়া নামা জোহান্না বদ্দলুং গে নসিবেফেস নুলিপুনি হে
1: মর্নিং ইউ লুক চিয়ারফুল
0: আইরা কে গাতেন এস হুটুনু নূরাল বনেলিয়ে
1: আহনে গনে গে আরু অতিহাবরে এনা জেলিবেনি কিহিনে কামেবেস আহনে গেন্দুনু লোহুলুয়ালেবেনিবেস এলামস নিউজ কো গে গে গে এমমেন হেলেবেফ কিরিয়াস দেলোহুলুয়ালেবেনি কফি এ বুইমা
2: You are not a morning person.
0: Nooral vahak dakkamung moona genaya harakaatakung airayang hebune. Nooral ke drama baya nikam boduwaane. Vahak dakkayaru moona genaya harakaatakung ginafaru hini control kureveni ves kiriyaye.
1: Ekkala dima kuram feshi edo. Miharu dea haruani. Ahrehi kuri mikama ves heni daanikama. Ekamuko adivavarennuwe. What to do? I love teaching.
0: Nooral funneva do kolie. Ebagutu jehili vaeroliya ku monumaccha fang istashi ganu febumun hima hole ingilitahuge ehiga kamfatuga aluwaliye. Nooralaki e duwasari ke fashiona samal kandezu aneke. TikTok a Instagram a vaage ifala huriha kamakan ena lo huluwalaane. School ge minganutaka fetene hen trendy gotakan hedun eluma samal kandene. TikTokum fenunu video ekafo mihar poluke istashigandu vesoti blunt bob style kosha leife e makeupum dom moonu ke reetikan itur kollafe e araken hori uskashi ke faavanu ke sababum iskolun dikukama vistakke e
1: gadi jeheni do avha dama
0: nooral poneli e adi lolukala fai bodu avyanu naga atuka alwala fai cream kulage hamis brandu ge adda bastireli e দেকুয়েরিং দেন গোসওয়ানি স্কুল অফিস বয়াশে ফিঙ্গ জাহালমফো অফিস তেরেন লাফা স্টাফ রুম হুন ব্লকার নিকুমেবেন হুরি দর হুলওয়া লাফা বেরানি কুতে
1: মাই গড
0: স্টাফ রুম আ দিমায়ং হিঙ্গামুন্দানি কোন কুল্লিয়াকং আইরাগে আতুগা নূরাল হিফালি এ লিবুনু হায়রাং কামাক আইরায়ং এনাগে ফিয়াওয়ালতং মডুজসালেবুনে নূরাল্লা বেগিং উড়ে গোতে নাগাগেনে বুনি স্টাফ রুম কে দর হুলওয়ালা ফবেন ইসকলদি গুজুয়ানা ফিনমুন নে

0: রহমানন্ত রহিমন্ত আল্লাহ গে ইসমু ফুরুম ফাশা গানামি
1: হামিম
0: হামিম মিয়া কুরতাও গে মুরাদ দেন ওয়াডি গেম বানি আল্লাহ হে।